আজ বৃহস্পতিবার, 16ই আশ্বিন 1948 শতাব্দ, 8ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 20ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:33 হয়ে 7 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:15 হয়ে 12 সেকেন্ডে। আকাশবাড়ি কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 12 সেকেন্ড।

ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচি। 8:00 জানা অজানা, কথিকা মহলানবিশ রামানুজন সংবাদ। বলবেন অধ্যাপক সমীর সাহা। আজ শুনুন তৃতীয় পর্ব। 8:05 নজরুলগীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 8:20 উত্তরণ। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, হাওড়া জেলা থেকে পাঠিয়েছেন সর্বাণী সাহা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে, উপস্থাপনায় শৌরিক ঘোষ ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 আধুনিক গান, মান্না দের কণ্ঠে। 12:15 দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর গ্রামীণ যুবাদের জন্য অনুষ্ঠান নতুন গ্রাম জেলা নদিয়া থেকে। বিশেষ এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল, লাইভ অনুষ্ঠানে শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন। বিশেষ অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। এরপর অ্যাডভেঞ্চার স্পোর্টস, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য, নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনায় কলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় ও সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী সন্ধ্যা সরেন ও সহশিল্পী বৃন্দ। 6:15 ইস্ট বেঙ্গল বনাম মোহন বাগানের IFA শিল্ডের ফাইনাল খেলার বাংলা ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার। অ্যাপে শুনবেন PM স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি স্কিম। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, কথিকা বলবেন বৈদ্যনাথ হাঁসদা। এরপর লোকগীতি, প্রথমে শিল্পী চন্দ্রা মুর্মু ও সহশিল্পী বৃন্দ, এরপর শিল্পী কানুরাম সরেন ও সবশেষে কাপুমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর কিষাণ বাণী, বিষয় প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের গুরুত্ব। ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় সুবলচন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা। সঞ্চয়িতা ও অ্যাপে উভয় প্রচার তরঙ্গে শুনবেন 8:00 সেবা সংকল্প অভিযান, সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। 8:15 অনুরোধের আসর, সব ধরনের বাংলা গানের। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর কথিকা, কাঠের টেকসই ব্যবহার বলবেন অসীম বসাক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 9:30 নাটক রোহিণী, রচনা বিবেক মৈত্র, প্রযোজনা পরিমল হেমব্রম। 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, বিষয় বিশ্ব দৃষ্টি দিবস, এবং এরপর ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব, রচনা রূপময় কোলে। 10:30 নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 10:50 লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার। এরপর সঞ্চয়িতা, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু বাদেই সুবদ্ধ সঙ্গীত, খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচি। 6:35 রামচরিত মনস, পর্ব 257। 6:45 রজনীকান্তের গান, শিল্পী ইন্দ্র সরকার। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 8:30 আধুনিক গান, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 8:50 দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। 9:10 রসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান, সরফরাজ আহমেদের উপস্থাপনায়। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা, শিল্পী শম্পা চৌধুরী। এরপর খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান,

অনুষ্ঠান। এই বিশেষ পর্বে তুলে ধরা হবে এই সময়কালে তাঁর উদ্যোগে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, যুগান্তকারী সংস্কারমূলক পদক্ষেপ এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে সিং অ্যালং উপস্থাপনায় অঙ্কিতা সেন এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ 8 অক্টোবরের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়, প্রথমে রাগ ছায়া ভৈরব এবং পরে রাগ গান্ধারী। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতে খেয়াল।

শুনলেন ছায়া ভৈরব রাগে খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়। এখন গান্ধারী রাগে খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়।

শুনলেন খেয়াল। শিল্পী রাকা মুখোপাধ্যায়, প্রথমে রাগ ছায়া ভৈরব ও পরে রাগ গান্ধারী। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন রবীন্দ্রসঙ্গীত মৌসুমী বাগচির কণ্ঠে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত মৌসুমী বাগচির কণ্ঠে। এখন রামচরিতমানস, আজ পর্ব 257।

শুনলেন রামচরিতমানস পর্ব 257। এখন রজনীকান্তের গান, শিল্পী ইন্দ্র সরকার।

মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? শরতের সকালটা বোধহয় অন্য সব সকালের থেকে একটু আলাদা হয়। ভোরের দিকে জানলা খুললেই হালকা একটা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগে, রোদটা খুব একটা কড়া নয়, আকাশটা পরিষ্কার, কোথাও কোথাও সাদা মেঘের ভেলা, আর তার সঙ্গে চারপাশে কেমন একটা পুজো পুজো গন্ধ। কোথাও হয়তো ঢাকের আওয়াজ ভেসে আসছে, কোথাও প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা, কোথাও আবার ভোরবেলাতেই ফুলের দোকানে ভিড়। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ শিউলির গন্ধ, মনে হয় শরৎ এসে বলছে উৎসবের সময় এসে গেছে। এই সময়টায় কলকাতার সকালটা যেন একটু অন্যরকম হয়ে যায়। মানুষের মুখে ব্যস্ততা থাকে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও একটা আনন্দ থাকে। কারো হাতে বাজারের ব্যাগ, কারো হাতে পুজোর জামাকাপড়ের প্যাকেট, কেউ হয়তো প্যান্ডেলের দিকে ছুটছেন, আবার কেউ এক কাপ চা হাতে দাঁড়িয়ে শুধু সকালটাকে উপভোগ করছেন। আর এই যে চারপাশের এত উৎসব, এর মধ্যে একটা শব্দ কিন্তু বারবার ফিরে আসে, স্বাধীনতা। কারণ আমরা যে দেশে আজ এত নিশ্চিন্তে উৎসবের সকাল উপভোগ করতে পারি, নিজের মতো করে আনন্দ করতে পারি, নিজের ভাষায় কথা বলতে পারি, নিজের সংস্কৃতিকে উদযাপন করতে পারি, এই স্বাধীনতাটা কিন্তু একদিনে আসেনি। এর পিছনে আছে অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষের সংগ্রাম, অনেক মানুষের আত্মত্যাগ। আর আজ তাই 8ই অক্টোবর তারিখটা আমাদের কাছে একটু হলেও বিশেষ। আজ এমন একজন মানুষের জন্মদিন যার জীবনের একটা বড় অংশ জড়িয়ে আছে ভারতের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে, তিনি ভূপেন্দ্র কুমার দত্ত। আর একই সঙ্গে আজ ভারতীয় বায়ুসেনা দিবস। একটা তারিখ, দুটো ইতিহাস, আর দুটো ইতিহাসের মাঝখানে একটা সুন্দর যোগসূত্র। একসময় এই দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়েছিলেন, আর আজ সেই স্বাধীন দেশকে রক্ষা করার দায়িত্ব পালন করছেন আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা। অর্থাৎ মাটিতে যে স্বাধীনতার স্বপ্ন একদিন দেখা হয়েছিল, আজ সেই স্বাধীনতার আকাশ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদেরই। এই শরতের সুন্দর সকালেই তাই আজ একটু ফিরে তাকানো যাক ইতিহাসের পাতায়, জেনে নেওয়া যাক ভূপেন্দ্র কুমার দত্তের কথা, আর তারপর চোখ তুলে তাকানো যাক সেই আকাশের দিকে যে আকাশকে নিরাপদ রাখার দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনা। আর তাই আজকের সুপ্রভাত শুধু ইতিহাসের গল্প নয়, আজকের গল্প স্বাধীনতার স্বপ্ন থেকে স্বাধীনতার আকাশ পর্যন্ত। চলো তাহলে আজকের সকালটা শুরু করা যাক সুন্দর গানের মধ্যে দিয়ে।

ফিরে এলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গানের পর। আর এখন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। গানের আগে যেমনটা বললাম যে আজকের দিনটার দুটো ইতিহাস, কিন্তু এছাড়াও আজকের দিনটার কিন্তু আরও বিশেষত্ব আছে। চলো তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আজ এই দিনে।

0: 1919 সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরাজি সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়। 1932 সালের আজকের দিনে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠিত হয়। ১৮৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন খাঁ, উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক ছিলেন তিনি। ১৮৯২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী। ১৯২২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সমরেশ রায়, ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ১৯৬৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জগলুল হায়দার, আধুনিক বাংলা অনুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক। ১৯৩৬ সালের আজকের দিনে প্রয়াত হন মুন্সী প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক ছিলেন তিনি। ১৯৭৯ সালের আজকের দিনে প্রয়াত হন জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জেপি বা লোকনায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা ছিলেন তিনি। এছাড়াও আজকের দিনটি ভারতীয় বায়ুসেনা দিবস ও প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস হিসেবেও পরিচিত।
1: আজ এই দিনে
0: শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলির কথা। ফিরে আসব অনুষ্ঠানে, তবে এখন শুনে নেব এই গানটি।

ফিরে এলাম শিল্পী শুভমিতার কণ্ঠে গানের পর। আর এবার আর তোমাদের অপেক্ষা করাবো না, বলবো তোমাদের আজকের গল্প। আজকের দিনে ইতিহাসের এক প্রান্তে আমরা ফিরে তাকাই একজন বিপ্লবীর দিকে, ভূপেন্দ্র কুমার দত্ত। আর অন্য প্রান্তে তাকালে দেখি স্বাধীন ভারতের আকাশ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা ভারতীয় বায়ুসেনা। একজনের লড়াই

ছিল পরাধীনতার বিরুদ্ধে, আর অন্যটির দায়িত্ব অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা। অর্থাৎ মাটিতে স্বাধীনতার স্বপ্ন থেকে আকাশে স্বাধীনতার প্রহরা। 8ই অক্টোবর যেন সেই দীর্ঘ যাত্রারই একটা প্রতীক। আজকের সুপ্রভাতে তাই তোমাদের দুই সময়ের গল্প বলবো, দুই ধরনের লড়াইয়ের, কিন্তু একটাই চেতনার। একটা সময় ছিল যখন নিজের দেশের মাটিতে দাঁড়িয়েও মানুষ স্বাধীন ছিল না। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তখন নানা পথ তৈরি হচ্ছে, কেউ লিখছেন, কেউ বক্তৃতা করছেন, কেউ স্বদেশী আন্দোলনে যোগ দিচ্ছেন, আবার কেউ বেছে নিচ্ছেন বিপ্লবের কঠিন পথ। সেই সময়েরই এক তরুণ ভূপেন্দ্র কুমার দত্ত 1892 সালের 8ই অক্টোবর যশোরের ঠাকুরপুরে তার জন্ম। ছোটবেলা থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি তাকে ভাবিয়ে তুলেছিল। 1905 সালের বঙ্গভঙ্গের সময় বাংলায় যে স্বদেশী ও বয়কট আন্দোলনের ঢেউ উঠেছিল তার প্রভাব পড়ে তার জীবনেও। ক্রমে তিনি যুক্ত হন অনুশীলন সমিতির সঙ্গে, কিন্তু তার কাছে দেশপ্রেম শুধু আবেগের বিষয় ছিল না, ছিল আত্মসংযম, সাহস, সংগঠন এবং দেশের মানুষের জন্য কাজ করার একটা প্রতিজ্ঞা। আজ আমরা একটা খবর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েক সেকেন্ডে পৌঁছে দিতে পারি, কিন্তু সেই সময় একটা খবর ছড়িয়ে দেওয়ার জন্য দরকার ছিল কাগজ, ছাপাখানা, আর সেই কাগজ হাতে তুলে নেওয়ার মতো সাহসী মানুষ। ভূপেন্দ্র কুমার দত্তের প্রজন্ম সেই সংবাদপত্র ও লেখাকে স্বাধীনতার সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ স্বাধীনতার লড়াই শুধু মাঠে ময়দানে হচ্ছিল না, লড়াই চলছিল মানুষের চিন্তার মধ্যেও।

ফিরে এলাম শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে গানের পর। আর গানটা শুনতে শুনতে আমাদের মনে একটাই প্রশ্ন আসে, স্বাধীনতার জন্য মানুষ এত কিছু করতে প্রস্তুত হয়েছিল কেন? কারণ স্বাধীনতা শুধু একটা রাজনৈতিক শব্দ নয়, স্বাধীনতা মানে নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজের সিদ্ধান্ত নিজে নেবার অধিকার, নিজের ভবিষ্যৎ নিজের মতো করে তৈরি করার অধিকার। ভূপেন্দ্র কুমার দত্তের মতো বিপ্লবীরা সেই সময় লড়েছিলেন, সেই সময় এই অধিকারগুলো ছিল তাদের স্বপ্ন। তার জীবনের একটা উল্লেখযোগ্য অধ্যায় ছিল জেলের জীবন। 1917 সালে বিলাসপুর জেলে তিনি দীর্ঘ অনশন করেছিলেন, 78 দিন পর্যন্ত চলেছিল সেই অনশন। ভাবুন তো, 78 দিন! এটা শুধু একটা শারীরিক সহ্য শক্তির গল্প নয়, এটা একটা বিশ্বাসের গল্প। একজন মানুষ যখন নিজের বিশ্বাসের জন্য নিজের শরীরকেও প্রতিবাদের মাধ্যম করে তোলেন, তখন সেই প্রতিবাদ ব্যক্তিগত সীমা ছাড়িয়ে ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। তবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে শুধু কয়েকজন মানুষের গল্প হিসেবে দেখলে ভুল হবে, এটা ছিল অসংখ্য পরিচিত ও অচেনা মানুষের সম্মিলিত পথচলা। কারো হাতে ছিল কলম, কারো হাতে পতাকা, কারো হাতে ছিল বিপ্লবের সংগঠন। কেউ জেলে গেছেন, কেউ প্রাণ দিয়েছেন, আর শেষ পর্যন্ত সেই দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়েই ভারত স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতা অর্জন করার পর কি লড়াই শেষ হয়ে যায়? নাকি তখন শুরু হয় অন্য এক দায়িত্ব? একটা দেশ স্বাধীন হল, তারপর তার সীমানা কে রক্ষা করবে? তার আকাশ কে পাহারা দেবে? তার মানুষকে বিপদের সময় কে রক্ষা করবে? স্বাধীনতা অর্জন যেমন একটা দেশের কাছে বড় স্বপ্ন, তেমনই সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা আরও বড় দায়িত্ব। আর সেই দায়িত্বের কথাই মনে পড়ে যখন আমরা তাকাই আমাদের আকাশের দিকে, নীল আকাশের সেই বিশাল বিস্তারের দিকে, যেখানে দেশের নিরাপত্তার জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকে এক বিশেষ বাহিনী, ভারতীয় বায়ুসেনা। 8 অক্টোবর 1932, এই দিনেই ভারতীয় বায়ুসেনার যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিসর বেড়েছে, প্রযুক্তি বদলেছে, বদলেছে যুদ্ধের ধরনও, কিন্তু একটা দায়িত্ব একই থেকেছে, দেশের আকাশ সীমাকে সুরক্ষিত রাখা। আর তাই 8ই অক্টোবর শুধু ইতিহাসের একটি তারিখ নয়, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য একদিন মানুষ লড়েছিলেন, আর সেই স্বাধীনতাকে নিরাপদ রাখার জন্য প্রতিদিন কেউ না কেউ দায়িত্ব পালন করে চলেছেন।

ফিরে এলাম শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে গানের পর। আর আজ সুপ্রভাতের বিষয় কিন্তু একটা নয়, একই দিনে ঘটে যাওয়া ইতিহাসের দু রকম পাতা থেকে তোমাদের গল্প বলছি। ভূপেন্দ্র কুমার দত্তের সময়ের ভারত আর আজকের ভারত একেবারেই এক নয়। তখন ভারতীয়দের সামনে প্রশ্ন ছিল কিভাবে স্বাধীন হব, আর আজকের প্রশ্ন এই স্বাধীনতাকে কিভাবে নিরাপদ রাখব। এই দুই প্রশ্নের মাঝখানে রয়েছে বহু দশকের ইতিহাস, আর সেই ইতিহাসের একটা বড় অংশ জুড়ে আছে ভারতীয় সশস্ত্র বাহিনী, স্থলসীমায় সেনা, সমুদ্রে নৌবাহিনী, আর আকাশে বায়ুসেনা। আকাশ থেকে একটা দেশকে রক্ষা করা মানে শুধু যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে যাওয়া নয়, এর সঙ্গে যুক্ত থাকে পাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, বিমানের সেবা কর্মীবৃন্দ, বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তা, র্যাডার অপারেটর্স, বিমানে প্রয়োজনীয় জিনিস সরবরাহ ব্যবস্থাপনা, আরও অসংখ্য মানুষের পরিশ্রম। আকাশে যে বিমানটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য দেখি, তার পিছনে থাকে বহু মানুষের দীর্ঘ প্রস্তুতি। একজন পাইলট যখন আকাশে ওঠেন, তখন শুধু একজন মানুষ উড়ছেন।

না, তার সঙ্গে উড়ছে একটা গোটা দেশের দায়িত্ব। আচ্ছা, এখানে একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। এই যে মানুষরা দেশের সেবার জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করেন, একেই তো দেশপ্রেম বলে, তাই না? তাহলে দেশপ্রেম মানেই কি যুদ্ধ? না, দেশপ্রেম মানে নিজের কাজটা সততার সঙ্গে করা। কেউ দেশের সীমান্ত পাহারা দেন, কেউ বিজ্ঞান নিয়ে কাজ করেন, কেউ শিক্ষক হয়ে নতুন প্রজন্ম তৈরি করেন, কেউ চিকিৎসক হয়ে মানুষের জীবন বাঁচান, কেউ কৃষক হয়ে খাদ্য উৎপাদন করেন, কেউ সাংবাদিক হয়ে মানুষের সামনে তথ্য তুলে ধরেন, আবার কেউ শিল্পী হয়ে মানুষের মনে দেশকে নতুনভাবে তুলে ধরেন। স্বাধীনতার সময় যেমন প্রত্যেক মানুষের দেশের প্রতি একটা ভূমিকা ছিল, আজও দেশের ক্ষেত্রে প্রত্যেক মানুষের কিছু না কিছু ভূমিকা আছে। ভূপেন্দ্র কুমার দত্তের জীবন আমাদের মনে করিয়ে দেয়, একটা বড় পরিবর্তনের জন্য মানুষের দৃঢ়তা দরকার। আর ভারতীয় বায়ুসেনা আমাদের মনে করিয়ে দেয়, অর্জিত নিরাপত্তা ধরে রাখার জন্য একই রকম নিষ্ঠা দরকার।

ফিরে এলাম শিল্পী শাহানা বাজপেয়ীর কণ্ঠে গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। আর কথা বলছি আজকের দিনের সাথে জুড়ে থাকা দুটো ভিন্ন ইতিহাস নিয়ে। আচ্ছা, তাহলে আজকের 8ই অক্টোবরকে আমরা কিভাবে দেখব? একজন বিপ্লবীর জন্মদিন আর একটি বাহিনীর প্রতিষ্ঠা দিবস, দুটো কি শুধুই ক্যালেন্ডারের দুটো আলাদা তথ্য? আমার মনে হয় এর মধ্যে একটা সুন্দর ঐতিহাসিক সংযোগ আমরা খুঁজে নিতে পারি। ভূপেন্দ্র কুমার দত্তের প্রজন্ম স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ, তাদের রাজনৈতিক চেতনা সব মিলিয়ে তৈরি হয়েছিল স্বাধীনতার পথ। আর স্বাধীনতার পরবর্তী ভারত সেই স্বপ্নকে বাস্তবে ধরে রাখার জন্য তৈরি করেছে নানা প্রতিষ্ঠান। তারই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারতীয় বায়ুসেনা। তাই একজন লড়েছিলেন স্বাধীনতা অর্জনের জন্য, অন্যরা আজ দায়িত্ব পালন করছেন সেই স্বাধীনতার আকাশটাকে নিরাপদ রাখার জন্য। সময় বদলেছে, লড়াইয়ের ধরন বদলেছে, কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতার জায়গাটা বদলায়নি। এই যে আজ সকালে যখন তুমি এই অনুষ্ঠানটা শুনছ, হয়তো জানলার বাইরে আকাশটা একেবারেই সাধারণ, নীল আকাশ, কিছু মেঘ, হয়তো একটা পাখি উড়ে যাচ্ছে। কিন্তু এই সাধারণ আকাশের নিরাপত্তার পিছনে কত মানুষের প্রস্তুতি থাকে আমরা তার খুব সামান্যই দেখি। আমরা শুধু একটা বিমানকে আকাশে দেখতে পাই, দেখি না তার পেছনের ট্রেনিং, দেখি না রাত জেগে বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষগুলোকে, দেখি না কন্ট্রোল রুমে বসে থাকা কর্মীদের, দেখি না সেই পরিবারগুলোকে যারা জানে তাদের প্রিয় মানুষটি দেশের দায়িত্বে অনেক দূরে। দেশ রক্ষার গল্প তাই শুধু ইউনিফর্মের গল্প নয়, এটা মানুষের গল্প, দায়িত্বের গল্প, অপেক্ষার গল্প আর ভালোবাসার গল্প। একদিকে 1892 সালের এক তরুণ বিপ্লবী, অন্যদিকে 1932 সালে প্রতিষ্ঠিত একটি বিমান বাহিনী। দুজনের সময় আলাদা, পরিস্থিতি আলাদা, দায়িত্বের ধরনও আলাদা, কিন্তু দুজনকেই যদি একটা শব্দে বাঁধতে হয় সেটা হতে পারে ভারত। ভূপেন্দ্র কুমার দত্তের সময়ে ভারত ছিল পরাধীন, তার চোখে স্বাধীন ভারত ছিল ভবিষ্যতের স্বপ্ন। আর আজ আমরা সেই স্বাধীন ভারতের নাগরিক। আজ আমাদের আকাশে যে জাতীয় পতাকার রং দেখা যায়, সেই আকাশকে নিরাপদ রাখার দায়িত্ব পালন করেন আমাদের বায়ুসেনার সদস্যরা। এই কারণেই 8ই অক্টোবর আমাদের কাছে শুধু স্মরণের দিন নয়, এটা একটা প্রশ্ন, আমরা যে স্বাধীনতা পেয়েছি তার মূল্য কি আমরা মনে রাখি? মনে না রাখলেও আমাদের মনে রাখতে হবে যে এই স্বাধীনতার প্রতি আমাদেরও কিছু দায়িত্ব আছে। দেশকে ভালোবাসা মানে শুধু বিশেষ দিনে দেশাত্মবোধক গান শোনা নয়, নিজের কাজটা সততার সঙ্গে করা, অন্যের অধিকারকে সম্মান করা, দেশের আইন ও নিয়ম মেনে চলা, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা, আর আগামী প্রজন্মের জন্য একটা ভালো সমাজ তৈরি করার চেষ্টা করাও দেশকে ভালোবাসারই অংশ। যারা স্বাধীনতার জন্য লড়েছিলেন তারা তাদের সময়ের দায়িত্ব পালন করে গেছেন, আর আজ আমাদের পালা। হয়তো আমাদের হাতে অস্ত্র নেই, হয়তো আমাদের কাঁধে দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব নেই, কিন্তু আমাদের প্রত্যেকের ছোট ছোট দায়িত্ব মিলেই তো তৈরি হয় একটা দেশ। আর তাই 8ই অক্টোবর আমাদের শুধু ইতিহাসের দিকে ফিরে তাকানোর দিন নয়, নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের যতটুকু সম্ভব দেশের জন্য একটু ভালো কিছু করার সংকল্প করার দিন। ভূপেন্দ্র কুমার দত্তের মতো মানুষ আমাদের দেখিয়েছেন স্বাধীনতার জন্য লড়াইয়ের সাহস কী, আর ভারতীয় বায়ুসেনার সদস্যরা প্রতিদিন মনে করিয়ে দেন সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব। স্বাধীনতার গল্প তাই শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের বর্তমানের দায়িত্ব আর ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতিও। কথা বলতে বলতে কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আজকের সুপ্রভাতের অনুষ্ঠান শেষে দুটো ছবিকে পাশাপাশি রাখব। একটা ছবি একজন তরুণ বিপ্লবীর, যার সামনে ছিল পরাধীন ভারত এবং স্বাধীনতার স্বপ্ন। আর একটা ছবি নীল আকাশের বুক চিরে উড়ে চলা ভারতীয় বায়ুসেনার বিমানের। দুটো ছবির মাঝখানে পেরিয়ে গেছে অনেকটা সময়, কিন্তু একটা কথাই যেন থেকে গেছে। স্বাধীনতা অর্জন করতে সাহস লাগে, আর স্বাধীনতাকে রক্ষা করতে লাগে দায়িত্ব। 8ই অক্টোবর আমাদের সেই দুই অধ্যায়ের কথাই মনে করিয়ে দেয়। ভূপেন্দ্র কুমার দত্তের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই, আর ভারতীয় বায়ুসেনা দিবসে দেশের আকাশ রক্ষায় নিয়োজিত প্রত্যেক বায়ুসেনা সদস্যকে আন্তরিক স্যালুট। আমাদের আকাশ নিরাপদ থাকুক, আমাদের দেশ শান্তিতে থাকুক, আর স্বাধীনতার যে মূল্য এত মানুষ দিয়ে গেছেন সেই মূল্য যেন আমরা কখনো ভুলে না যাই। এই প্রত্যাশা নিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কানে রাখো যুববাণী। যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটা। আজকের মতো টাটা।

আধুনিক গান শুনছেন। এবারের গানটির কথা অমিতাভ নাহা, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ODTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে এই বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন দোতারায় লঘু সুর বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী।

দোতারায় লঘুসুর বাজিয়ে শোনালেন কৃষ্ণকান্ত নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যাত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আজ মালদা যাচ্ছেন। মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুল ময়দানে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন তিনি। মানিকচক কলেজের প্রশাসনিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তার। দুদিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আজ বর্ধমান যাচ্ছেন। উল্লাসে সংঘের কার্যালয়ে সংগঠনের দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হুগলি জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে দেওয়ানদিঘিতে একটি বেসরকারি স্কুলে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গীতাঞ্জলি হলের কাছে এক স্কুলছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, অক্ষয় কুমার ঝা নামে নবম শ্রেণীর ওই পড়ুয়া গতকাল বন্ধু সাগর রায়ের স্কুটিতে করে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে দুষ্কৃতীরা দুরাউন্ড গুলি চালায়। গুলি লাগে অক্ষয়ের বুকে। গুরুতর আহত অবস্থায় অক্ষয়কে প্রথমে খড়গপুর রেল হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, সাগরের বাবা জমির কারবারি বেঙ্কট প্রসাদ রাও 2022 সালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন। পূর্ব বর্ধমানের নবাবহাট মোড়ে একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের পর 4 বছরের শিশু অরণ্য রায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভুয়ো চিকিৎসক শেখ সাইদুল হককে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে বর্ধমান সিজিএম আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ঘটনার পরই গা ঢাকা দেয় সে। শারজায় পালানোর পরিকল্পনাও ছিল তার। সাইদুল নিজেকে ল্যাপারোস্কোপিক সার্জন বলে দাবি করত। তদন্তকারীদের দাবি, অভিযুক্তের চিকিৎসা সংক্রান্ত সব নথি জাল। আইনজীবীদের গায়ে ডিম ছোড়া ও আক্রমণের প্রতিবাদে নগর দায়রা আদালত ও চন্দননগর আদালতে আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার কাউন্সিলকে সমস্যা মেটানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের সমস্ত আদালতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে জনস্বার্থ মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্ট। এদিকে নগর দায়রা আদালতে আইনজীবীদের গায়ে ডিম ছোড়া ও মারধরের অভিযোগে আজ লালবাজার অভিযানে ডাক দিয়েছেন আইনজীবীরা। মারধরের ঘটনায় মূল অভিযুক্ত কুশল পাণ্ডের গ্রেপ্তারির দাবিতেই তাদের এই কর্মসূচি বলে জানানো হয়েছে। বেহালায় প্রায় 16 বছর আগে 19 বছরের দুই যুবক সুদীপ্ত রায়চৌধুরী এবং রাহুল মণ্ডলের অপহরণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছেন, প্রয়োজনে আলাদা দুটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারে সিবিআই। আগামী ডিসেম্বর মাসে তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েক দশক ধরে

0: মূলত হিন্দি ও মারাঠি সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ১৯৭৮ সালে গমন সিনেমা দিয়ে অভিনয় জীবনের সূচনা হয় তার। পরিন্দা, খামোশি, দ্য মিউজিক্যাল, ক্রান্তিবীর, প্রহার, অগ্নিসাক্ষী, আব তক ছাপ্পানের মতো ছবিতে নানা পাটেকার সাবলীল ও স্বতন্ত্র অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। ৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পরিচালক গৌতম ঘোষ তাঁর ছবি যাত্রার শুটিংয়ের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বলেছেন, নানা পাটেকার চরিত্রের মধ্যে সম্পূর্ণ ডুবে যেতেন, সে কারণেই তার প্রতিটি চরিত্র এতটা জীবন্ত হয়ে উঠত।
1: ফ্ল্যাশব্যাকে ২০ বছর আগেকার মেমরি তা না, তারপরে অনেক দেখা হয়েছে। ২০ বছর আগেকার স্মৃতি যাত্রা ছবি করেছিলাম, অত্যন্ত জটিল একটা চরিত্রে অভিনয় করেছিল, অসাধারণ অভিনয়। আমরা রামজিতে অনেকদিন শুটিং করেছিলাম, অনেক স্মৃতি। মানে ও যখন অভিনয়টা করত ওই চরিত্রে পরিণত হতো, ফলে তারপরও একটা প্ল্যান করেছিলাম কাজ করব একসাথে, আর হয়নি। তার যাত্রাটা শুনছি রেস্টোর করছে, ওটা ফিল্মে তোলা। এবং আরেকটা দিক ছিল, ও নিঃশব্দে ওর যখন ক্ষমতা অনুযায়ী যখন বেশি রোজা করত, ও বহু মানুষকে সাহায্য করত, বহু সংগঠনকে সাহায্য করত। ওই ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার নয়, মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার একটা নানা পাটেকার।
0: মালদায় জেলা পরিষদ বোর্ড গঠনের পর গতকাল ইংরেজবাজার পুরসভার দখল নিয়েছে বিজেপি। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিজেপি কাউন্সিলর তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুরী। পুর প্রধানের পদ থেকে গত মাসে ইস্তফা দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের নালুয়াতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় নির্যাতিতার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্র, লোহার রড, বাঁশ নিয়ে তাদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন, এর মধ্যে এক মহিলা সহ ৩ জনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট ১২৬তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধ্যে ৬:১৫। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত রাশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে ৬টায়। কল্যাণীতে আগামী রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের রঞ্জি ট্রফি ক্রিকেটের অভিযান শুরু করছে বাংলা। প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের বাংলা দল ঘোষিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন পরপর দুইখানি অনুষ্ঠান। শুরুতে আলাহিয়া বিলাভাল রাগে বেহালা, শিল্পী শম্পা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। এবং এরপর শুনবেন ভোপালি টোড়ি রাগে, আবারও বলি ভোপাল টোড়ি রাগে শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিভাস সাংহাই, সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। পরপর দুইখানি অনুষ্ঠান, আলাহিয়া বিলাভাল রাগে বেহালা এবং এরপর ভোপাল টোড়ি রাগে খেয়াল।

শুনলেন ভোপাল টোরির আগে খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিভাস সাংহাই, সারেঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। এর আগে শুনেছেন আলাহিয়া বিলাওয়াল রাগে বেহালা, শিল্পী শম্পা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

শুনলেন মত্ত তালে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটু পরেই সংবাদ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে ফিল্ম মিউজিকের অনুষ্ঠান। প্রথম ছায়াছবি ক্রান্তিবীর, শিল্পী প্রফুল ডবে, স্বপ্না ওয়াস্তি ও সুদেশ ভোসলে।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর, 126তম আইএফএসএল ফুটবলের ফাইনালে আজ সন্ধ্যায় সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি। মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ লিগ ম্যাচে ভারত 2-0 গোলে সিরিয়াকে পরাজিত করেছে। পিভি সিন্ধু আর্কটিক ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আজ সন্ধ্যায় 126তম আইএফএসএল ফুটবলের ফাইনালে পরস্পরের মুখোমুখি। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের 44 মিনিটে করা জেলকোভিচের গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত রাশিয়ার মুখোমুখি হয়েছে। বিরতিতে রাশিয়া 4-0 গোলে এগিয়ে রয়েছে। মহিলাদের অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতার গ্রুপ লিগ ম্যাচে আজ ভারত 2-0 গোলে সিরিয়াকে হারিয়ে দিয়েছে। মালয়েশিয়ার সেলাঙে বিরতিতে ভারত 1-0 গোলে এগিয়েছিল। খেলার 6:55 মিনিটে অনুষ্কা কুমারী দুটি গোল করেন। ভারত প্রথম ম্যাচে 14-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। দুই ম্যাচে জিতে ভারতের পয়েন্ট 6। রবিবার ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু 7:00। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। ধনঞ্জয় ডি সিলভা শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন। অধিনায়কত্ব ছাড়লেও তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে ধনঞ্জয় লিখেছেন, তিনি চান পরবর্তী প্রজন্মের কেউ দলের নেতৃত্ব দিক। উল্লেখ, দিমুথ করুণারত্নে অধিনায়কত্ব ছাড়ার পর 2024 জানুয়ারি মাসে শ্রীলঙ্কা টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব নেন ধনঞ্জয়। গত 2 বছরে শ্রীলঙ্কা তার নেতৃত্বে 18টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে 7টি ম্যাচ জিতেছে, 8টি ম্যাচ হেরেছে ও 3টিতে ড্র করেছে। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা ঘরের মাঠে আফগানিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে। বাংলাদেশের মাটিতেও টেস্ট সিরিজ জিতেছে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এখন নতুন টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে 21-15 গেমে হারিয়ে দেন সিন্ধু। ষষ্ঠ বাছাই সিন্ধু কোয়ার্টার ফাইনালে। থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাজচানক ইনথানানের মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান আজই শেষ হয়েছে। দ্বিতীয় বাছাই ফ্রান্সের ক্রিস্টোপোভ তরুণ মান্নেপাল্লিকে 21-14, 21-19 গেমে হারিয়ে দেন। কানাডার ব্রায়ান ইয়াংয়ের কাছে 21-15, 15-21, 13-21 গেমে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। পুরুষদের ডাবলসে কৃষ্ণপ্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি আজ ইংল্যান্ডের অলিভার বাটলার ও স্যামুয়েল জোন্স জুটির মুখোমুখি হবেন। এইমাত্র খবর পাওয়া গেল, গতবারের বিজয়ী মোহনবাগান 126তম আইএফএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। একমাত্র গোলটি করেছেন সমীর জেলকোভিচ। মোহনবাগান 22 বার আইএফএসএল জিতলো।

0: লিগের পর মোহনবাগান শিল্ডও জয় করল। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে এবং সরবজোৎ সিং মিশরের কায়রোতে 2026-এর ISSF শ্যুটিং বিশ্বকাপে 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতা হল চলতি বছরের চতুর্থ এবং চূড়ান্ত ISSF বিশ্বকাপ। 10-15 অক্টোবর মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি শ্যুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে। কায়রোয় অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 126তম IFA শিল্ড ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন হয়েছে। মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ লিগ ম্যাচে ভারত সিরিয়াকে হারিয়ে দিয়েছে। খেলার খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। প্রথমে অতুল প্রসাদের গান, শিল্পী শকুন্তলা বড়ুয়া।

0: আধুনিক গানে হৈমন্তী শুক্লার পরে শিল্পী মনোময় ভট্টাচার্য।
1: একটু ধানের ছিটের পাশে একটু মন, একটু খুশি, অল্প ভিজে চোখের কোণ, দিগন্তে নীল ছড়িয়ে গেছে বুকের তাল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব এশিয়ান গেমস 2026 মহাদেশীয় মঞ্চে ভারতের উত্থান বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিয়েছেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক জি রাজারামন, সঞ্চালনায় সরবজিৎ কৌর। জাপানের নাগোয়া আইচিতে 20তম এশিয়ান গেমসের যবনিকা পতন হয়েছে। বিগত 2 সপ্তাহ ধরে এই প্রতিযোগিতার মঞ্চে আমরা জয় পরাজয়, হতাশা এবং আনন্দের নানান ঘটনা দেখেছি। এছাড়াও অত্যন্ত স্মরণীয় ক্রীড়া নৈপুণ্যের প্রদর্শন এখানে দেখা গেছে। ভারতের জন্য এবারের এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক এসেছে। প্রতিযোগিতায় পদকের হিসাবে ভারত এবারের 4র্থ স্থান দখল করেছে। কিন্তু এই সংখ্যার পিছনে রয়েছে ব্যক্তিগত শৌর্য, দলগত নৈপুণ্য এবং ক্রীড়া জগতের পরিবর্তনশীল পরিস্থিতি। আজকে আমরা এশিয়ান গেমস 2026-এর ফলাফলের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন করতে পারি যে ভারতের খেলাধুলার বর্তমান ও ভবিষ্যৎ কী। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক জি রাজারামন। তার কাছে আমরা জানতে চাইব এশিয়ান গেমসকে কেন এত গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার মর্যাদা দেওয়া হয়। শুধুমাত্র অ্যাথলিটসদের জন্যই নয়, এশিয়া মহাদেশে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের উচ্চাশার কী প্রতিফলন ঘটে এই প্রতিযোগিতার মঞ্চে। জি রাজারামন, আমার মনে হয় এটা এমন এক মঞ্চ যেখানে ভারত এবং অন্যান্য এশিয়ান দেশগুলির ক্রীড়াপ্রেমী জাতি হিসাবে তাদের অগ্রগতি প্রদর্শন করতে চায়। তাই এই প্রতিযোগিতাকে আমাদের এই সব দেশগুলির ক্রীড়া নৈপুণ্য এবং দক্ষতা পরীক্ষা হিসেবে দেখা যেতে পারে। ব্যারোমিটারের মতো এই প্রতিযোগিতার ফলাফল দেখে বোঝা যায় আমরা কতদূর এগিয়েছি। ভারতের দিক থেকে দেখলে আমরা বলতে পারি লস এঞ্জেলেসে 2028 সালে যে অলিম্পিক প্রতিযোগিতা হবে তার জন্য 85টি পদকের প্রাপ্তি নিঃসন্দেহে উল্লেখযোগ্য সাফল্য। যদিও একে খুব একটা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য বলা যাবে না, বরং বলা যায় এতে আমাদের দুঃখ পাওয়ারও নেই এবং খুব বেশি খুশি হওয়ার ও কারণ নেই। সামগ্রিক দৃষ্টিতে দেখলে ভারতের এই সাফল্যকে মাঝারি মানের বলা যায়। তবে বেশ কিছু সদর্থক ঘটনা এখানে ঘটেছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের মঞ্চে আমরা আরও ভালো ফল করতে পারি। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সরবজিৎ কৌর, হাংঝাউতে এর আগের এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্থাৎ 107টি পদক পেয়েছিল। তাই এশিয়ান গেমসে ভারতের ক্রীড়া নৈপুণ্যের ক্ষেত্রে বিগত বছরগুলির তুলনায় এবারের সাফল্যকে আপনি কী চোখে দেখছেন? জি রাজারামন, সত্যি কথা বলতে হলে এটা বলতেই হয় যে হাংঝাউতে আমাদের দেশের ক্রীড়াবিদরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিলেন। তাই আমরা কমপক্ষে 100টি কম পদক আশা করিনি। বিজ্ঞাপনের ভাষায় বলা যায় আপ কি আর সবার 100 মাত্রা অতিক্রম করে আমরা সেবার অত্যন্ত খুশি হয়েছিলাম। একই সঙ্গে এই সংখ্যা আমাদের জন্য 1 লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছিল, কিন্তু এই আশা পূর্ণ হয়নি। তাই আমাদের দেশের ক্রীড়াক্ষেত্রে এক ধরনের হতাশার মানসিকতা দেখা দিয়েছে। তবে বিগত কয়েকদিনে অবশ্য আমাদের দেশে মুষ্টিযোদ্ধা, কুস্তিগির এবং তীরন্দাজির সঙ্গে যুক্ত খেলোয়াড়রা যেভাবে অনেকগুলি পদক এনেছে তাতে এক ধরনের সদর্থক উৎসাহ অবশ্য এসেছে। আমরা টোকিও এবং প্যারিসে অলিম্পিকে ব্রোঞ্জ পদকের দলে ছিলাম, তাই আমাদের অতীত দিনের সেই জাদুকরি সাফল্যের সন্ধানে আরও ভালোভাবে অনুশীলন করতে হবে। আমরা অলিম্পিকে পরপর 8 বার হকিতে সোনা পেয়েছি, তাই আমাদের পুনরায় সেই স্বর্ণ সন্ধানের দিকে ফিরতে হবে। সরবজিৎ কৌর, আমাদের দেশের মহিলা খেলোয়াড়রা এবার উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন এশিয়ান গেমসে। আমাদের দেশের মহিলাদের অংশগ্রহণ এবং সাফল্য কি ভারতীয় ক্রীড়ার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে? জি রাজারামন, আমরা 1970 সালে আমাদের সেরা মহিলা খেলোয়াড় কমলজিৎ সান্ধুর স্বর্ণপদক প্রাপ্তির সময় থেকে অনেক দূর এগিয়ে এসেছি। বর্তমান সময়ে ভারতের মহিলা খেলোয়াড়রা স্বর্ণপদকের দৌড়ে অনেক দূর এগিয়ে গেছেন। ট্র্যাক শ্যুটিংয়ে নীরু ঢান্ডা খুব ভালো সাফল্য দেখিয়েছেন। এছাড়াও তীরন্দাজিতে কুমকুম মহত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। আরও বেশ কয়েকজন মহিলা খেলোয়াড় খুব ক্রীড়া নৈপুণ্যের প্রদর্শন করতে পেরেছেন। ভারতীয় মহিলাদের হকি দল এবং স্কোয়াশ দলও খুব ভালো সাফল্য অর্জন করেছে। মাত্র 18 বছর বয়সে অনাহত সিং আমাদের আশা জুগিয়েছেন। এবারে

এশিয়ান গেমসের ফলাফলের মধ্যে মহিলাদের এই সাফল্যের পিছনে গত 10 থেকে 15 বছর ধরে চেষ্টার ফলেই এসেছে। আমরা সত্যি আরও অনেক বেশি মহিলাদের খেলার মাঠে নিয়ে আসতে পেরেছি। ভারত সরকার যে কেবলমাত্র খেলো ইন্ডিয়ার আয়োজন করেছে তাই নয়, তারা মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার লিঙ্ক চালু করেছে। এইসব নানান কারণে আমাদের দেশের বাবা মায়েরা ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিচ্ছেন। আমার মনে হয় এরই সুফল আমরা পেয়েছি। সেই দিক থেকে দেখলে আমাদের দেশে সম্পূর্ণ ক্রীড়া ব্যবস্থা উদীয়মান মহিলা ও পুরুষ খেলোয়াড়দের খেলাধুলায় আরও বেশি মনোনিবেশ করতে উৎসাহ দিচ্ছে। আমরা যখন বিজয় মঞ্চে কোনো ক্রীড়াবিদকে দাঁড়িয়ে থাকতে দেখি, তার পিছনে পুষ্টি ও মানসিক অনুশীলন, আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে পরিচিতি এবং দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি রয়েছে। সরবজিৎ কৌর, আমাদের দেশে ক্রীড়াবিদদের কাজকর্মে সমর্থন জানানো বা সহায়তা প্রদানে এই বিষয়টিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? জি রাজারামন, দেখুন, 1996 সালে আটলান্টা অলিম্পিক গেমসে আমাদের লিয়েন্ডার পেজ যখন ব্রোঞ্জ পদক পেয়েছিলেন, তখন থেকে আমাদের খেলোয়াড়রা এতটা সাহায্য সহযোগিতা পাননি। এমনকি 2008 সালে অলিম্পিক গেমসে অভিনব বৃন্দাজ প্রথম ব্যক্তি হিসেবে স্বর্ণপদক জয়ের সময়ে তো এরকম সহযোগিতামূলক পরিবেশ ছিল না। কিন্তু গত 10 থেকে 12 বছরে আমাদের খেলাধুলার জগতে অনেক পরিবর্তন হয়েছে। অলিম্পিকের বিজয়ী মঞ্চে আমাদের উপস্থিতির লক্ষ্যমাত্রা যেন আমাদের সামনে হাজির করা হয়েছে। এখন আমাদের দেশে খেলো ইন্ডিয়ার পাশাপাশি বিভিন্ন খেলোয়াড়রা কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সাহায্য সহযোগিতা পাচ্ছেন। তবে আমাদের ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য তৃণমূল স্তরে আরও বেশি করে সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে রাজ্যগুলির আরও বেশি দায়িত্ব নিতে হবে। সরবজিৎ কৌর, আচ্ছা, এসবের মাধ্যমে কি আমরা ব্যাপক অর্থে ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করতে পারছি? আমরা কি আমাদের দেশের চিরাচরিত খেলার প্রতি নজর দিতে পারছি? জি রাজারামন, সত্যি কথা বলতে কি বেশ কিছু খেলাধুলার ক্ষেত্রে আমরা এবার পদক পেয়েছি, যেমন অ্যাথলেটিক্স এবং শুটিং। এর বাইরেও আমরা মুষ্টিযুদ্ধ, কুস্তি, তীরন্দাজি এবং ব্যাডমিন্টনের মতন খেলাতে অনেকটা উন্নতি করেছি। সফট টেনিস প্রতিযোগিতাতেও এবার আমরা পদক পেয়েছি। কুরাশের মতন চিরাচরিত খেলাতেও আমাদের ক্রীড়াবিদরা পদক পেয়েছেন। তাই আমাদের এই ধরনের চিরাচরিত খেলাগুলির দিকেও নজর দিতে হবে। আমাদের সাইক্লিস্ট, আমাদের সাঁতারু, এরাও কিন্তু প্রতিযোগিতার মঞ্চে পদক ছিনিয়ে এনেছেন। তাই আমাদের ছেলেমেয়েদের এই ধরনের বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করে তুলতে হবে। হয়তো আগামী 8 থেকে 10 বছরে এর সুফল আমরা আরও পদক পাব। তাই আমাদের একেবারে তৃণমূল স্তর থেকে খেলাধুলার উপর জোর দেওয়া দরকার ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য পাওয়ার জন্য। সরবজিৎ কৌর, এশিয়ান গেমস 2026 মহাদেশীয় মঞ্চে ভারতের উত্থান বিষয়ে এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি রাজারামন, আপনাকেও অনেক ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম এশিয়ান গেমস 2026 মহাদেশীয় মঞ্চে ভারতের উত্থান বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক জি রাজারামন, সঞ্চালনায় ছিলেন সরবজিৎ কৌর। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার পঁচাত্তর তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে।

ওডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে ওডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সৌদি আরবে চলতি অস্থিরতার প্রেক্ষিতে সেখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। ইস্ট বেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম আইএফএসএল ফুটবলে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার উপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারের কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। শ্রীমতী সীতারামন বলেছেন, জিএসটি পরিষদ পণ্য পরিবহন আরও মসৃণ করে তোলারও সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহকারী রাজ্য অথবা যে রাজ্যে পণ্য পাঠানো হচ্ছে শুধুমাত্র সেখানকার আধিকারিকরা পণ্য পরীক্ষা করে তা আটক বা বাজেয়াপ্ত করতে পারবেন বলেও সুপারিশ করেছে কমিশন। শুধুমাত্র নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পণ্য সামগ্রী আটক করা যাবে এবং তার জন্য অন্তত জয়েন্ট কমিশনার স্তরের কোনো আধিকারিকের অনুমতির প্রয়োজন হবে। নির্মলা সীতারামন আরও জানিয়েছেন, পরিষদ রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের রুটিন পরিবর্তন, অতিরিক্ত ব্যবসা স্থলের অন্তর্ভুক্তিকরণ, এমনকি রেজিস্ট্রেশন বাতিলের আবেদনের ক্ষেত্রেও অটোমেটিক অ্যাকসেপ্টেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনের অ্যাকনোলেজমেন্টের সময়সীমা 15 দিন থেকে কমিয়ে 10 দিন করা হচ্ছে। সমস্ত আবেদনের 90% অ্যাকনোলেজমেন্ট পাওয়ার 3টি কাজের দিনের মধ্যেই অনুমোদন করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এর ফলে সমগ্র পদ্ধতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। সরকার যেভাবে জিএসটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও নাগরিক কেন্দ্রিক করে তুলতে চাইছে, নতুন এই সংস্কার তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। আগামী মাসের 12 ও 13 তারিখ বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। শ্রী গোয়েল উল্লেখ করেন যে এটি বছরে প্রায় 16% বৃদ্ধির ইঙ্গিত দেয়, বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব অর্থনীতি বিভিন্ন ঝুঁকির মুখে রয়েছে এবং বিশ্বজুড়ে বৃদ্ধির হার 3% নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চলতি বছরের জন্য তাদের বৃদ্ধির পূর্বাভাস আবারও বাড়িয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন যে ভারত 7%-এরও বেশি হারে বৃদ্ধি বজায় রাখবে এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। শ্রী গোয়েল বলেন, বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন ভারতীয় অর্থনীতি 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করে বলেন, সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানান।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMC को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी, रिसर्च, इंडस्ट्री,

0: इन्वेस्टमेंट और आइडिया का एक जंक्शन बन सके।
1: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে এআইআর নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ এআই এর সুফল পায় এবং একই সঙ্গে ডিপফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি বিশদ সমীক্ষা চালানো হয়েছে।
2: वर्ल्ड बैंक के साथ मिलकर एक एक्सटेंसिव स्टडी की गई है, किस तरह से समाज के उन वर्गों को एआई का बेनिफिट मिले जो नॉर्मली टेक्नोलॉजी से वंचित रहते थे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है एआई का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জাস এর সূচনা করেছেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন, 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যের কথা উল্লেখ করে ডক্টর মান্ডবিয়া জানান যে ভারত এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, কোচিন শিপইয়ার্ড লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও নরওয়ে সহ বিভিন্ন দেশ থেকে 40টিরও বেশি জাহাজ তৈরির বরাত পেয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোনোয়াল বলেন, তার মন্ত্রক দেশে জাহাজ নির্মাণের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংগত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বন্যোদ্ধার সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130Z বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এখবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের 42 জন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন যে এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলোও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। চিঠিতে ভারতের সাংবিধানিক সংস্থাগুলোর ওপর আক্রমণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা অভিযোগ করেছেন যে এটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের একটি পরিকল্পিত অভিযান, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অস্থিতিশীল করার সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথা বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হচ্ছে না। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে যে গণপ্রতিনিধিত্ব আইন 1950-21-3 ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের বিশেষ ও নিবিড় প্রক্রিয়াটি আইনসম্মত। তারা উল্লেখ করেন যে সর্বশেষ এ ধরনের বিশেষ সংশোধন প্রক্রিয়াটি প্রায় 2 দশক আগে সম্পন্ন হয়েছিল এবং তখন কেউ একে কোনো ষড়যন্ত্র বলেনি। স্বাক্ষরকারীরা আরও উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে বৈধ এবং নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। সবকটি ভোটকেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সেখানকার ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নাগরিকদের সতর্ক ও সজাগ থাকার এবং প্রয়োজনে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের চলতি ঘটনাপ্রবাহ সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSL ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেছেন। এই নিয়ে 22 বার IFSL খেতাব জয় করল মোহনবাগান। পরপর 2 বার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয় করল মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
3: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে ভবতারিণী। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, डिजिटल तकनीक के बढ़ते उपयोग के कारण फोन और नेटवर्क की सुरक्षा मजबूत करना आवश्यक। डीप फेक और साइबर धोखाधड़ी से निपटने के लिए वैश्विक ढांचे का आह्वान। भारत ने आतंकवाद के मुद्दे पर पाकिस्तान

এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি বাজিগার, শিল্পী কুমার সানু,

শুনলেন ডিস্কো ড্যান্সার ছায়াছবির গান। এবারে ছায়াছবি রাজা হিন্দুস্তানি, শিল্পী অদিতি নারায়ণ, অলকা ইয়াগনিক ও স্বপ্না অস্তি।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠানে শেষ ছায়াছবি মে খিলাড়ি তুই আনাড়ি ছায়াছবিতে শিল্পী অভিজিৎ উদিত নারায়ণ।

শুনছিলেন হিন্দি ছাঁচ শিবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 61%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 2.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব আগামীকাল শুক্রবার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমেই গীতাঞ্জলির প্রচার তরঙ্গ, প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, কোরআন থেকে পাঠ 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, লাল কাঁকুড়ে মাটিতে ফুল চাষ, বলেছেন ডক্টর তাপস।

কুমার চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য উৎসবের সময় সচেতনতা, বলেছেন ডাক্তার শর্মিলা দত্ত। 6:45 প্রাত্যহিক উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার ও নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত সিধা গুপ্ত। জানাও জানা কোন ডিম ভালো, প্রথম পর্ব, এ বিষয়ে বলেছেন অধ্যাপক প্রদীপ কুমার দাস। 8:05 নিরাময়, কিশোর কিশোরীদের পড়াশোনার চাপ ও মানসিক স্বাস্থ্য, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। 8:20 গান্ধী চর্চা, অগতভয় গান্ধীজি, বলছেন সুচেতা ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানে শেষাংশ। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণী তরুণের স্বপ্ন, অতিথি অনির্বাণ চক্রবর্তী, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও শায়নী মজুমদার। 12:00 নজরুলগীতি তপন ভৌমিক, 12:15 লোকগীতি বিপ্লবভূষণ বন্দ্যোপাধ্যায়, 12:33 অনুজমির দুন ফসল, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, এ বিষয়ে মনোজ কুমার নন্দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, গান মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। পরিবেশ রক্ষায় জীবনযাত্রা কথিকা, বলেছেন দীনবন্ধু সরেন। এরপর সঙ্গীত লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। মাঠে ময়দানে রঞ্জি ট্রফি নিয়ে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ নস্কর ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি মালতী টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা সৌরশক্তির ব্যবহার, বলেছেন গুরুপদ সরেন। পরে লোকগীতি অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জাতীয় রোজগার মেলা বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভঙ্কর সেনগুপ্ত। পরে সুসঙ্গতভাবে ধানের রোগপোকা নিয়ন্ত্রণ আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নাটক আলী বাবা, রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত বাঁশি পাঞ্চজন্য দে। 9:30 রবীন্দ্রসঙ্গীত স্মৃতিকণা বাইন দেব। 9:45 নজরুলগীতি পাপন ভৌমিক। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 10:45 আধুনিক গান সুচিত্রা ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল অরুণ কুমার বসু।

এবারে জানিয়ে দেব সঞ্চিত পচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবাদ্য সঙ্গীত সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ, 6:25 রবীন্দ্রসঙ্গীত সিধারা গুপ্ত, 6:35 রামচরিত মানুষ পর্বদোষ 58, 6:45 ভজন শিপ্রা সাহা, 7:10 যুবমণির অনুষ্ঠান সুপ্রভাত মেঘবালিকা আচার্য, 8:30 নজরুলগীতি তপন ভৌমিক, 8:45 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 9:00 লোকগীতি বিবিলভূষণ বন্দ্যোপাধ্যায়, 9:10 রসধারা সবিতা পদ্দার, 10:15 অঞ্জুমান তালাত সালাউদ্দিন, 11:00 শাস্ত্রীয় সঙ্গীত সেতার সৌমেন ভট্টাচার্য, 5:00 দে, 12:00 সুরভি সবিতা পদ্দার, 12:20 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা দীপা চন্দা, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সঞ্চিত দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত সিধারা গুপ্ত, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 হিন্দি অনুষ্ঠান দেবিকা গুপ্ত, 6:30 শাস্ত্রীয় সঙ্গীত সেতার সৌমেন ভট্টাচার্য, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার, দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা, 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল শুক্রবারের সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত পচাত্তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে সঞ্চিত্র 75 রঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন রাত 12:07 হয়ে 3 সেকেন্ড। জয় হিন্দ।